প্রায় সময়ভূত সমাচার খুব প্রায় মিছে মাটেছে। নমস্কার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিম উন্নয়নে হুগলি খাতাতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23ম হপ্তা খেয়তনা খাতামা বিবৃতি মাধ্যমে জমা করছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই পটেল অধ্যক্ষতায় গান্ধীনগর খাতে আজ রাজ্য কক্ষায় পিএম কিষাণ উৎসব দিবস পূজাছে। প্রধানমন্ত্রী হস্তে সমগ্র দেশের 9.44 কোটি খেয়ত পরিবার কুল 2880 কোটি সহানু সিধু বিতরণ করবেন। গুজরাট মাসে 51.28 লাখ খেয়ত পরিবার ব্যাংক খাতামা 1025 কোটি সহায় সিধি ডিবিটি মাধ্যমে জমা থাকে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই পটেল উপস্থিতিমা দর মহিনে যোজনা রাজ্য স্বাগত অনলাইন জন ফরিয়াদ নিবারণ কার্যক্রম অন্তর্গত জুন 2026 রাজ্য স্বাগত তারিখ 22 জুন যোজাছে। নাগরিক আ স্বাগত কার্যক্রম মাটানি রজুয়াত সোমবার তারিখ 22 জুন রোজ সবারে 8-11 দরমিয়ান মুখ্যমন্ত্রী জনসম্পর্ক একম স্বয়ং সংকুল মেয়ে গান্ধীনগর খাতে রুবরু অভিনয় করে শকছে। দরবাসী 21 জুন বিশ্ব যোগ দিন তারিখে উজ্জ্বলে সেই যোগ দিনে প্রেরণা মানে প্রসার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে মানে যেন অনুসার আজ বিশ্ব বর্মা থাকছে। সাংসদ বিনোদ ভাই চাওয়ানের উপস্থিতিমা আগামীকালে তারিখ 21 জুন সঞ্জে 5 কলাকে মান্ডুই খাতেমা পিঙ্গলেশ্বর দরিয়া কিনারে যোগ দিনে উজ্জ্বলনী করানো হচ্ছে। আগামী তারিখ 23-25 জুন দরমিয়ান গ্রাম্য আমি সাইরি বিস্তারমা যোজনার প্রগতিময় প্রবাস উৎসব 2026 অন্তর্গত জেলা কলেক্টর অনিল রায়ালসিয়া আর জেলা বিকাশ আধিকারিক উৎসব গৌতম মার্গদর্শন হেঠর কচ্ছমা রাজ্যমন্ত্রী তরকম ভাই চন্দা 70 রাজ্য কক্ষায় অধিকারী জেলা পঞ্চায়েত প্রমুখ প্রভাবন হুম সাংসদ বিনোদ ভাই চাওয়া তমাম ধারা সভ্য জেলা আর তালুকান অধিকারী তেমজ পদাধিকারী 110 জেলার রূপমা বিবিধ সালানা বালকোনা মালবাটিকা ধরন 1 ধরন 6 ধরন 9 আর ধরন 11 প্রবেশ করাবছে। আ বর্ষে প্রবেশ উৎসবের মুখ্য হাত ব্যাক টু স্কুল অভিযান সারা ছয় গেল বালকোনে সারানা পূর্ণ প্রবেশ করাব অন্তর্গত মহাতম বালকোনে প্রবেশ করাবানো হচ্ছে। ভারত আর আফগানিস্তান বাচানী ত্রিচি আর অন্তিম মন্দ ম্যাচ আজ চেন্নাইনা এমএ চিদম্বরম স্টেডিয়াম চেপক খাতে রমাছে। ম্যাচ বপরে লোড ভাগে সাউস আছে। ভারতের ধর্মশালা খাতানে প্রথম আর লখনৌ খাতানে বিজয় মন্দ ম্যাচ জিতে শ্রেণী জিতে লিখেছে। আজ ত্রিচি ম্যাচ জিতে সম্পূর্ণ বিজয় মেলবানের দের সাথে ভারত ম্যাচ রমছে। কচ্ছনে লোকবাদ্য তথা লোক কলাকরণের যতন তথা সমাধান মাঠে কার্যকর্তী কলা বাস ট্রাস্ট সংস্থা দ্বারা প্রতি বর্ষ কচ্ছনা লোক কলাকরণের পাত কলা বাস ভূষণ এওয়ার্ড বর্ষ 2026 মাঠে জাহির করবামাঁ আয়োজছে। আ এওয়ার্ড বিজেতা কলাকরণের রমিত পরমার রঞ্জন লেখা ফের মঙ্গল সোহা ভগত নবীন অজুবারট ইসমাইল জুমাই জত জুবানী জোসফ সোমার আব্দুল সোলেমান লঙ্গা কেশরবাই ফকু পারাদি রানা সংগ্রাম কোহলি তথা ছগন মেসিনে আ এওয়ার্ড জাহির করবামাঁ আয়োজছে। আ এওয়ার্ড বিজেতাঙ্গে সম্মাননীয় কার্যক্রম আগামী তারিখ 5 জুলাইনা ভোজমা স্মৃতিবন খাতে যোজাছে। অন্দাজে 62,370 মেট্রিক টন এলএনজি বয়ের মাল বাহক জাহাজ বিশা বড়জনক দহেজ বন্দরে পৌঁছে কতার্থী ভারত লেগাইল আজ জাহাজ 15 জুনে হরমুজ সমুদ্র দমে মাঠে সুরক্ষিত রেতে প্রসারিত হত। আধিকারিকের জানানোর মতো শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া আগেবাণী হেঠর কনসোর্টিয়াম দ্বারা এই জাহাজগুলো সঞ্চালন করানো হয়েছে আর তে পেট্রোনেট এলএনজি মাঠে কার্যরত। আর এলএনজি কার্যের দিশা দেশনি ঊর্জা সুরক্ষা মাঠে গুরুত্বপূর্ণ সাবিত হচ্ছে। আমি এই সাথে সমাচার বুলেটিন সমাপ্ত থাকে। নমস্কার।

একটা হিন্দি গীত গজল আগে শুনিনি। আমদাবাদ বড়োদরা কেন্দ্র প্রসারণ সুন্দর রয়েছ। বড় দরবার বাজার সময় শো মুখ্য সমাচার।

সমাজের সামনে এটা গুজরাটি গীতম কার্যক্রম প্রাস উদযাপন করেন ছদশাংশ মিটার সিলেকা 846 কিলো হার্টস পর আকাশবাণী নয়া আমদাবাদ বড়োদরা কেন্দ্র সে সপ্রসারণ রাজকোট অনেক ভোজ কেন্দ্র নৌ অত্যারে বপনা ত্রণ লাগি চুকিয়াছে আমার প্রথম সভা আহি সমাপ্ত করিয়াছি বিজি সভা সঙ্গে 3:55 આજ બીટલ્સ પર ફરી મળીશું ત્યાં સુધી રજા આપશો પરંતુ અમારા ડીટીએચ માધ્યમ દ્વારા ગુજરાતી ગીતો આપ સાંભળી શકો છો નમસ્કાર.

0: listen to that roar, Siddharth. Listen to those voices coming from Tarkeshwar. Look at those faces, happy faces, craning necks. So excited to see the Honorable Prime Minister. So excited to see their Chief Minister. I'm so excited for the fact that all the promises that were being made, that have been done, are now coming true, are now being seen in the face of execution. They know that all these things are coming true. And the Honorable Prime Minister getting up from his seat, along with the Governor of West Bengal and the Chief Minister of West Bengal.
1: जी हाँ, माननीय प्रधानमंत्री, समय उनका स्वागत किया जा रहा है और माननीय प्रधानमंत्री जी का स्वागत कर रहे हैं इस समय और प्रधानमंत्री जी के साथ
2: अभिनंदन करने के लिए माननीय मुख्यमंत्री श्री सुरेंद्र अधिकारी
1: प्रधानमंत्री जी का स्वागत करने के लिए मुख्यमंत्री माननीय सुरेंद्र अधिकारी जी
2: और सम्मान का प्रतीक है पहले बाबा तारकनाथ जी की प्रतिकृति
1: जी हाँ बाबा तारकनाथ जी की प्रतिकृति उनको भेंट करते हुए और बंगाल में माँ दुर्गा का बहुत महत्व है और माँ दुर्गा की पूजा की जाती है और माननीय प्रधानमंत्री महोदय को भेंट देते हुए
2: और मिठाई रसगुल्ला यानी रसगुल्ला
1: वो बंगाल का जो रसगुल्ला है वो तो पूरे भारत में नहीं पूरे विश्व में प्रसिद्ध है उसको भेज दे रहे हैं माननीय प्रधानमंत्री जी को
2: जल भरा संदेश यानी संदेश के अंदर रस से भरा हुआ एक अनमोल मिठाई
0: सो दैट यू शुड रिमेंबर दैट दिस इज नॉट जस्ट अ कल्मिनेशन ऑफ रिलीजन इट्स नॉट जस्ट अ कल्मिनेशन ऑफ ट्रेडिशन ऑफ लेगेसी ऑफ हेरिटेज ऑफ स्वीटनेस ऑफ ऑल द थिंग्स दैट नाउ पीपल आर एक्सपेक्टिंग फ्रॉम द गवर्नमेंट The sweetness of those dreams and aspirations that the people have from the Honorable Prime Minister.
1: और वैभव उसकी मिठास यहाँ जो जन समुदाय है उसमें दिख रहा है माननीय प्रधानमंत्री जी लोगों को संबोधित और इस समय मुख्यमंत्री महोदय जो है वो संबोधित करने के लिए आए
3: हैं डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लोह प्रणाम डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लोह प्रणाम भारत केसरी लोह प्रणाम स्वामी प्रणवानंद लोह प्रणाम सम्मानीय देशर यशस्वी प्रधानमंत्री गोटा पृथ्वी सबसे जनप्रिय नेता जिन्हें 140 कोटी भारतवासीर হৃদয়ের অন্তরের আত্মীয় যেন নিজেকে প্রধানমন্ত্রী বলেন না প্রধান সেবক বলেন ওনাকে বাবা তারকনাথের পুণ্যভূমি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি প্রণাম শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এই রাজ্যের অত্যন্ত লোকপ্রিয় একজন রাষ্ট্রবাদী রাজ্যপাল আমাদের সরকারের প্রধান পরিচালক সম্মানীয় আর এন রবিজি এবং জনতা জনার্দন আজকের এই ঐতিহাসিক দিনে এই তারকেশ্বরের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যস্ততম শিবিরের মধ্যে উপবিষ্ট হয়েছেন তার কারণ আমি অল্প কথায় নিবেদন করব মাননীয় প্রধানমন্ত্রী জি উড়িষ্যায় মহামহিম রাষ্ট্রপতিজির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসেছেন তাকে কলকাতা ফিরতে হবে তিনি আজকে লোকভবনে থাকবেন আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না ১৯৪৭ সালে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল ৪ এপ্রিল থেকে ৭ এপ্রিল সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্ত করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকা মোড়ে দেশভাগ যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারি ভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947 পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য

0: দান করি। আসুন আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে, শ্যামা প্রসাদের পৈতৃক নেতাজির আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টেই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র, এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু অপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় ये लघु चलचित्र।

0: সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গসন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দির আমলে 1947 সালে গ্রেট ক্যাম্পাস নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখ থেকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
1: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান। এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী।

0: সঙ্গীত শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পাঠ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমের পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
1: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই বিশে জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
2: और अब बंगाल की सांस्कृतिक विरासत की एक संक्षिप्त झलक। समय खूब कम, तार मध्ये आमरा तुले धरार चेष्टा करछी बांगलार समृद्ध संस्कृतिर किछु प्रतिफलन। शुरूते अवश्यई रवीन्द्रसंगीत परिवेशनाय पश्चिमबंग संस्कार भारतीर हुगली जिला शाखा शिल्पीरा। सुनते हैं रवीन्द्र संगीत।

সঙ্গীতে পরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করতে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।

নিবিড় আত্মনিবেদন সকল ভাবিকতা ও জীবন বোধে প্রকাশিত বাংলার বর্ণগান বাংলার বিভিন্ন

প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যে বাঙালিকে পুরো বিস্মিত হবে মহিষাসুর ভোট দেবে, মহিষাসুর কে উপর মা দুর্গা পুরুলিয়া ছৌ সাজাবে।